0: মোটু এতদিন কাঁদছো
1: কি গো কাঁদছো নি সলে তো নিকল দিরো নি প্র্যাকটিস বাট
2: কি না
0: রেগুলার না আয়রা অনি আবা আপু তো রেগুলার ইয়া